মনে করা খুশি। পিতা নে পুছিয়া সনা ফির বেটা গুরু দে দর তু কি লেকে আয়ে, জদ কে গুরু তোলো কি লেকে আয়ে, তে মোরা দিয়া থেলিয়া আগে কর দিতি। জাদে নে এ কেয়া মে গুরু দা বচন তে কড়া বেচ কে আয়ে।